আরে খাই মো ও আরে খাই মো ও খাই খানা ও আরে খাই মো মা খাবারা বারা বারা বারা বারা বারা বারা রাখা ছোড়ে মুলে আন্ডারা বা মাশাআল্লাহ বেশ আন্ডারা বারা খাবারা আন্ডারা বা রাখা বাবা খাবারা বারা